শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে হরমুজ প্রণালী বিষয়ক আলোচনায় এই গুরুত্বপূর্ণ জলপথের উপকূলবর্তী দেশসমূহ এবং এটি ব্যবহারকারী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা উচিত। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বৃহস্পতিবার উপসাগরীয় দেশটিতে ওমানের বদর আল বুসাইদির সঙ্গে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন, যার মধ্যে একটি মধ্যাহ্নভোজও অন্তর্ভুক্ত ছিল। হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য ওমান ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। এই গুরুত্বপূর্ণ পরিবহন প্রণালীটির দুই পাড়ে দেশ দুটি মুখোমুখি অবস্থিত। মোতিগি এই বিষয়টি নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যেন সব জাহাজ প্রণালীটি দিয়ে অবাধে ও নিরাপদে চলাচল করতে পারে। তিনি ওমান ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে অর্থনৈতিক ও অন্যান্য খাতে তাদের সহনশীলতা জোরদার করতে সাহায্য করার জন্য জাপানের পরিকল্পনার কথাও জানান। এর জবাবে স্থিতিশীল জ্বালানি সরবরাহের বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ওমানের অভিপ্রায় ব্যক্ত করেন বদর। রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তারা তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর নিয়ে জাপানের উত্তর ভূখণ্ডের উপকূলে জাহাজ আক্রমণের দৃশ্যকল্প বিবেচনায় নিয়ে একটি মহড়া চালিয়েছে। উল্লেখ্য, রাশিয়া দ্বীপগুলো নিয়ন্ত্রণ করলেও জাপানের দাবিদার। কর্মকর্তারা জানিয়েছেন এই মহড়ায় একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, একটি দিক নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং বাশ্যন নামে

পরিচিত একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ওই অঞ্চলে একটি মহড়া পরিদর্শন করেন। তিনি বলেন, ন্যাটো সেখানে প্রবেশ করিয়ে একটি নতুন সামরিক রাজনৈতিক জোট গঠন করায় তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সম্ভাব্য সংঘাত দেখতে পাচ্ছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে জাপানের আরোপিত নিষেধাজ্ঞাকেও বিনা উস্কানিতে দেয়া বলে অভিহিত করেছেন। জাপান সরকার পুতিনের সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাপান সরকার এই অবস্থা বজায় রেখে চলেছে যে এই দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে, দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু দেশটির উত্তর ভূখণ্ডে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির সমালোচনা করেছেন। রাশিয়া এই চারটি দ্বীপ নিয়ন্ত্রণ করে, জাপান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। ওই দ্বীপগুলোর কাছে রাশিয়ার নৌ মহড়া চালানোর পর বৃহস্পতিবার ওমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মোতেগি। মোতেগি বলেন, ক্ষেপণাস্ত্র মহড়া সহ রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি জাপানের অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তাই অগ্রহণযোগ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক এই দ্বীপমালা সফরের পরিপ্রেক্ষিতে জাপানের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে মোতেগি বলেন, জাপান ধারাবাহিকভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তিনি বলেন, জাপানের জাতীয় স্বার্থে কি প্রয়োজন তা সার্বিকভাবে বিবেচনা করে টোকিও সময় উপযোগী জবাব দেবে। তিনি আরও বলেন যে দ্বীপগুলোর সার্বভৌমত্ব সমস্যার সমাধান সাপেক্ষে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে জাপান তার অবস্থান অপরিবর্তিত রেখেছে। তিনি বলেন, এই লক্ষ্যে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে সরকার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। একটি জাপানি রেল কোম্পানি জানিয়েছে যে রেললাইনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে তথ্যের আদান প্রদানের ঘাটতির কারণে বৃহস্পতিবার একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবু রেলওয়ের নিক্কো লাইনের ট্র্যাকে কাজ করা চারজন লোক বৃহস্পতিবার সকালে টোকিওর উত্তরের তোচিগি জেলার কানুমা শহরের শিন কানুমা স্টেশনে একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হন। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে নিশ্চিত করা হয়। কর্মীরা রেললাইনে আগাছানাশক ছিটাচ্ছিলেন। তবু রেলওয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনাস্থলে 10 জন উপস্থিত ছিলেন, 7 জন কর্মী আগাছা পরিষ্কার করছিলেন, বাকি 3 জনের দায়িত্ব ছিল নজর রাখা এবং ট্রেনকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পতাকা দিয়ে সংকেত দেওয়া। তারা বলেন যে 2 জন কর্মী আগত ট্রেনের উপর নজর রাখছিলেন, তারা নির্ধারিত অবস্থানে ছিলেন, তবে সম্ভবত তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেননি। তারা ব্যাখ্যা করেন যে সমস্ত কর্মী লাইন ছেড়ে চলে গেছেন এমন সংকেত পাওয়ার পর ট্রেন চালক প্ল্যাটফর্মে প্রবেশ করেন। পেশাগত অবহেলার ফলে মৃত্যুর সন্দেহে পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করছে। জাপানের যুবরাজ এবং যুবরাজ্ঞী আকিশিনো প্যারাগুয়ের একটি স্কুল পরিদর্শন করেছেন, যেখানে জাপানি সংস্কৃতি বিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার যুবরাজ ও যুবরাজ্ঞী রাজধানী আসুনসিয়নের প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর এই দম্পতি সেই স্কুলে যান যেখানে চা বানানোর অনুষ্ঠান সহ জাপানি ভাষা ও সংস্কৃতির ক্লাস নেওয়া হয়। প্যারাগুয়েতে আনুমানিক 10,000 জাপানি বসতি স্থাপনকারী এবং তাদের বংশধররা বাস করেন। স্কুলে এই দম্পতিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয় এবং তারা গ্রন্থাগারে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একজন ছাত্র তাকে একটি অরিগামি বা কাগজের তোতা পাখি উপহার দিলে যুবরাজ হাসেন। স্কুলটি এই দম্পতিকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিল, যেখানে জাপানি বাক্যাংশ সম্বলিত একটি গান পরিবেশন করা হয়। যুবরাজ ও যুবরাজ্ঞী একটি ঐতিহ্যবাহী নৃত্য দেখে করতালি দেন, যেখানে নৃত্যশিল্পীরা তাদের মাথার উপর বোতল রেখে ভারসাম্য রক্ষা করেন। জাপানে জুলাই মাসে চীনের বিরল মৃত্তিকা চুম্বকের চালান গত বছরের একই সময়ের তুলনায় 52% কমেছে। বৃহস্পতিবার চীনা শুল্ক কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী বিরল মৃত্তিকা চুম্বকের মোট রপ্তানি 5,375 টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় 3.5% কম। উল্লেখ্য, অন্যান্য ব্যবহারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির মোটরে বিরল মৃত্তিকা চুম্বক ব্যবহৃত হয়। জাপানে পাঠানো পণ্যের পরিমাণ ছিল 111 টন, যা 52.2% উল্লেখযোগ্য হ্রাস। চীন সরকার জানুয়ারি মাস থেকে জাপানে রপ্তানিযোগ্য দ্বৈত ব্যবহার উপযোগী পণ্যের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে। সর্বশেষ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে এই বিধিনিষেধের প্রভাব পড়ছে। তথ্য থেকে আরও দেখা যায় যে টাংস্টেন পরিশোধনে ব্যবহৃত একটি প্রধান কাঁচামালের জাপানমুখী রপ্তানি জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 0 ছিল। টাংস্টেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।